0: মোৰ সংগীত যাত্ৰা অনুষ্ঠানটিত ইমান পৰে বিশিষ্ট কণ্ঠশিল্পী স্নেহলতা দাসৰ সংগীত যাত্ৰাৰ পঞ্চম খণ্ডটি শুনিলে। তেখেতৰ সৈতে আলাপ তথা অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা আছিল অশোক ভট্টাচাৰ্যৰ। অনুষ্ঠানটিৰ পৰৱৰ্তী খণ্ডটি শুনিবলৈ পাব অহা সপ্তাহৰ এই একেটা বাৰৰ এই একে সময়তে।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
2: Our voice gets you heard everywhere.
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে। প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপোনালোকৰ সৈতে অন্তরঙ্গ সম্পর্ক গঢ়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলৰ নির্ভরযোগ্য বাতৰি সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী.gov.in-ত নতুন ভারত নৰ

0: ব্যাপক ক্ষতি সাধন করে। এই ধুমুহা বরষুণত ঘর দুয়ার, গছ, ফসল আর রাজহুয়া সম্পত্তির উপর ব্যাপক প্রভাব পড়ে। কোকাজার টাউনের সদর পুলিশ স্টেশন ভিতর থাকা পুরনি ওয়ারলেস টাওয়ার খন প্রবল বতত ভাঙি পড়ে। লগতে পুরনি পাওয়ার হাউস বিল্ডিংর টিনের চাল উড়ি যায়, যিকন ইপিডিসিএলর কন্ট্রোল রুম হিসাবে ব্যবহার করা হয়। ধুমুহাত বিদ্যুতর খুঁটি তার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলত অনেক ঠাইত বিদ্যুৎ যোগান ব্যাহত হয়ে পড়ে। এই ধুমুহা বরষুণত জেলার বিভিন্ন প্রান্তর ব্যাপক ক্ষতির খবর পোৱা যায়।
1: এডভান্টেজ অসম শীর্ষক বিনিয়োগ সম্মিলনের দ্বিতীয় সংস্করণত স্বাক্ষরিত বুঝাবুঝির চুক্তির অধীনত প্রকল্পসমূহের 60% রূপায়নের বিভিন্ন পর্যায়ত আছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সদরি কৰিছে। অসমে লাভ করা 5,00,000 কোটি টাকারও অধিক বিনিয়োগের প্রতিশ্রুতির ভিতর 3,00,000 কোটি টাকারও অধিক খিতানত প্রকল্পসমূহ রূপায়ন করা হয়েছে বলে জানিবলৈ দিয়ে। এই প্রকল্পসমূহ সম্পূর্ণরূপে কার্যকরী হলে অসমৰ বাবে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হব বলে মুখ্যমন্ত্রীয়ে আশা প্রকাশ করে। রাজ্যত এনডিএ সরকারের তৃতীয়ত কার্যকালত 1,250 বর্গ কিলোমিটার ভূমি দখলমুক্ত করবলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সামাজিক মাধ্যমের এটা বার্তাত এই কথা উল্লেখ করে কয় যে ইয়ার বাবে ইতিমধ্যে প্রারম্ভিক প্রস্তুতি চলোৱা হৈছে। উল্লেখযোগ্য যে রাজ্যের অবৈধভাবে দখলীকৃত ভূমিত সরকারে পুনের উচ্ছেদ অভিযান আরম্ভ করেছে। যা শনিবারে কামরূপ জেলার আমিনগাঁও অঞ্চলত উচ্ছেদ অভিযান চলোৱা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কালি গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা বিভাগের এখন পর্যালোচনা বৈঠকত অংশগ্রহণ করে। এই বৈঠকত গুৱাহাটী পৌর নিগম, গুৱাহাটী মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ, গুৱাহাটী জলবোর্ড আর অমৃত আদি সংস্থাসমূহের বিভিন্ন উন্নয়নমূলক আঁচনি আর কার্যসূচীর খতিয়ান লয়। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় গুৱাহাটীকে ধরে রাজ্যের চহরসমূহের প্রতিগী নাগরিকর সুবিধা সুনিশ্চিত করে বিশুদ্ধ খোয়া পানি, কৃত্রিম বান ব্যবস্থাপনা, অনাময় আদি গুরুত্বপূর্ণ বিষয়সমূহক অগ্রাধিকার দিবলৈ সংস্থাসমূহক নির্দেশ দিয়ে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় গুৱাহাটীত দেশের ভিতরতে এখন অন্যতম আধুনিক আর সর্বাঙ্গ সুন্দর মহানগর হিসাবে গড়ি তুলিবলৈ সকলো ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট বিভাগক নির্দেশনা প্রদান করে। মধ্য অসমৰ অন্যতম প্রধান চহর নগাঁওৰ ৰাজপথসমূহ অধিক পরিষ্কার কৰি ৰখাৰ উদ্দেশ্যে নগাঁও পৌরসভায় শেহতীয়াকৈ অত্যাধুনিক মেকানিক্যাল সুইপিং মেচিন বা যন্ত্রচালিত ঝাড়ু সংযোজন কৰিছে। পরম্পরাগত পদ্ধতিৰ পৰা স্বয়ংক্রিয় প্রযুক্তিলৈ এই পৰিৱৰ্তনে পথসমূহ পরিষ্কার কৰি ৰখাত সহায় কৰাৰ লগতে দক্ষ পৌর প্রশাসনৰ ভেটি শক্তিশালী কৰিব বুলি আশা কৰা হৈছে। নগাঁও পৌর নিগমের আন্তঃগাঁথনি আধুনিকীকরণের দূরদর্শী চিন্তা বাস্তবত সফল হলে রাজ্যের অন্য পৌর নিগম ব্যবস্থাতো ইয়ার ব্যবহার হওয়ার থল আছে। অসম সাহিত্য সভার উদ্যোগত চর্চাপরি ভাষা সাহিত্য সংস্কৃতি উপসমিতির সহযোগত বরপেটা জেলার কয়াকুচিত কালি বিদায়তনিক আর সাংস্কৃতিক সমাবেশ 2026 শীর্ষক কার্যসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আরম্ভণিতে অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামীকে মুখ্য করে আন 108 গৰাকী লোকে সাহিত্য সভার পতাকা উত্তোলন করে। পাছত ডক্টর ভূপেন হাজরিকা আর জুবিন গার্গর প্রতিচ্ছবির সন্মুখত বন্তি প্রজ্বলনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। চৰচাপৰি অঞ্চলৰ সংস্কৃতি আৰু অসমৰ সাৰ্বজনীন কৃষ্টি সংস্কৃতি প্ৰতিফলিত হোৱাকৈ এটা বৰ্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্ৰাত প্ৰায় 5,000 সহস্ৰাধিক লোকে অংশগ্ৰহণ কৰে। এই শোভাযাত্ৰাৰ পাছত অসমীয়া জাতিৰ আত্মপৰিচয়, চৰচাপৰিৰ অসমীয়াৰ অতীত, বৰ্তমান আৰু ভৱিষ্যৎ সন্দৰ্ভত এখন আলোচনা সত্ৰ অনুষ্ঠিত হয়। বৰপেটা জিলা সাহিত্য সভাৰ সভাপতি গিৰিধৰ চৌধুৰীয়ে চৰচাপৰিবাসীক ন অসমীয়া কোৱাৰ পৰিৱৰ্তে অসমীয়াহে কব লাগে বুলি আহ্বান জনায়। মুকলি সভাত অসম সাহিত্য সভাৰ সভাপতি ডক্টৰ বসন্ত কুমাৰ গোস্বামীয়ে চৰচাপৰি অঞ্চলৰ বাসিন্দাসকলে অসমৰ গ্ৰামীণ অৰ্থনীতিৰ বিকাশৰ অৰ্থে আগবঢ়োৱা অৱদানৰ আলোকপাত কৰে। IPL ক্রিকেট প্রতিযোগিতাত যোৱা নিশা দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামত অনুষ্ঠিত এখন খেলত দিল্লি ক্যাপিটেলসে রাজস্থান রয়্যালসক 5 উইকেটত পরাস্ত করে। দিল্লি ক্যাপিটেলসে 194 রানের বিজয় লক্ষ্যে খেল আরম্ভ করে 19 অভাৰ 2টা বলত 5 উইকেটের বিনিময়ত নির্ধারিত লক্ষ্য অতিক্রম করে। দলের হয়ে KL রাহুলে সর্বাধিক 56 রান করে। ইয়ার পূর্বে রাজস্থান রয়্যালসে প্রথমে বেট ধরার আমন্ত্রণ লাভ করে নির্ধারিত 20 ওভারত 8টা উইকেট হেরুয়ায় 193 রান সংগ্রহ করে। ধ্রুব জুরেলে সর্বাধিক 53 রান করে। দিল্লির হয়ে 4টা উইকেট দখল করা মিচেল স্টার্কট প্লেয়ার অব দ্য মেচ ঘোষণা করা হয়। ইয়ার পূর্বে প্রতিযোগিতাত কালি বিয়লি ধরমশালত অনুষ্ঠিত আন এখন খেলত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ে পাঞ্জাব কিংসক 23 রানত পরাস্ত করে। এই জয়ের সুবাদত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ে প্রথমটো

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরটার জৈঠা কেথানাবাং নীলি বন্তি তিমংপি দেথিনি আংবং কাচিমে সেনলাপেন ইনুত কেথেক সের কেজা আসাইখি আমান পেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আফান সুইডেন আলং কেথেনাই আমান রয়্যাল অব দ্য পোলার স্টার ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস পাজিরলো লাহেলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন্টারনেশনেল আংডেং আলং বাতাই থমকে

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে আরুনি ফাই ক্রিনের কে উর্মি আর্নি কার্বিং ডেং আলং নিলি বন্তি টিমুংপি কান্দকভিয়া ফান্তা কার্ডং পাজির সি কার্বিং ডেং পথ ডাং বন্ধুল কার্বিং ডেং কে বং মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রি সিরা তবরা ফো কিলো হার্স পেন ফারু টক্সেরাই করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল আদুন্ধ আং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সার লামথি আর জিক সেনা পিনিয়া সার লামথি চমাং আংনার কাজাতং কাইকে আমা জাথান কং থান তাং দেত আলাম তা থান লেম দেত বা ফানসি কি পুদাম লামথি লামথি কেমান আর নিসি চমাং পু ইনুত আমুনিত ইংনাম আর ইংনার এজন চতং লক আমাত বাংসু আলাম থেক লক আমুনিত আফান আলিং তা জাথান কং লাপেন থান তাং দেত আমুনিত আফান তা থান লেথত লেথত পুয়া মাতি আলাম থেদুক কিপুদামকে এসনভেদ আলাম সি থান লেমদেদ পা ফানসি কিপুদাম পিনিয়া সারলাম থে লাপান হেনল পিনিকে উর্মিয়ার নিয়া পৎসি লুন বান আং দেং আলং পেন পিনিয়া প্রাংসি আলুঞ্জির আর্জেক সেনাং লুন বান আং দেং পেন কিলুঞ্জি চন্দ্রকান্ত তেরা আলুন আলাম থে নন ইরুইদাম দেট মোনাংক্লাং তদাংটি আর্য ইকসেনাং

0: নাংলি তুমার বিংদেন কার্যলংপম লগে আকাশবাণী গুয়াহী মহাবাহু পেন পুথত আদুন্থু লুন বানাং দিং লংপেন লুঞ্জিরার জুজে প্রাং পিনি আলামজিরার জুয়েক সেনাং গ্লোবেল ওয়ার্মিং মতে পিরথি আংতাং কেসু পেন কাচিপেজক জি আতোবার লাপেন ইলিতুম আতমন তেপ্রিন আলং কাফেরি মেমি আংথেক নাংকিদু মাংস পুথাক লামজিরার জুয়েক সেনা লামজির কে কেতকে প্রণবতে রাং লাপেন কাপুরহি পঞ্জি জুয়ানি শ্রংফার
1: গ্লোবেল ওয়ার্মিং মতে পিরথেয়াদং আংতাংকেসু আফ্রাং আর্নি পেন নাংকিলিথু আফানসি কিপুদাম লাপেন লাপুসন আফান ক্লাইমেট চেঞ্জ পুতাপুদাম লাকে হেম কিলির আতমন আং উই পেন আজক মতে ইফেক্টস অব গ্রিন হাউস গ্যাসেস পুলো লাহাই আতমন আং উই মতে গ্যাস হাই হুইকে লংলে আরলো পেন কে লং আজাং থু কাচে থর ফ্লুরকং লং কর হেম্পি পেন কে পাটেট আমিহি লাপেনকে ইংনাম কেপারু পেন আজয়নেল বাংসু আংতাং ইলিতুম কাচুবুচে আপিরথে আংসং পেন পাতের লংলে দেশি খাং এটিটিল পিরথে আংতাং কেসু আনিকানবাং নাংকে বাদবম আজক পিরথে আদাং কেদো আদেট পি আসং যা আতুম আন্তা বাংসু আকিসুং পেন কাছে পাজক থেকজি মতে কেখাং থেকজি আবার সাই পাশিকজিত পেন চিংওয়াই চিংসাই পনবমল সাইন্টিস্ট আতুম পেন কালাখা তেংকে মো 21st century an ke pleng ahut an ke pirthe ang tang ke so jong he le ilitu mi hi ang ui ke lo chere puseta non ke do bom 5 topor ke thom adigri pen isira topor troxy adigri centigrade an ke baddoji la pen ke jong he chere re pulo tang te hinira topor atrok adigri pen phlira topor aner kep adigri centigrade ang tang ke so dokok ji পুসনসি পাচিনি কেবাংজি আপর লাপুসন আবতর বোকান কাচেলার লাপেন বাংসো আং থেকে পিরথে আদাং কাপ্রেক কাপ্রেক আলংরি আলং কাচেপ্রেক দোকক তাহাই লাবাংসো আং থেক হাই হুই কেডো মেমে কে পিরথে আদাং আং তাংকেসো মতে গ্লোবেল ওয়ার্মিং তালু আলং বি আলং কে বাদ আপর পে আরবে কে জাং লাপেন কাদুরে থিলিমুকয় আজো মতে ডেজার্টস নাংকে কাম নাং ইংদাং বমলো লাপেনকে আংতাংকে সু কে বাদ কে অং মেমে নাইকে হেরাই কে ডোবের আর্থিক আলংরি আজোলো লা হেরাই আংক্লিং আন্তা আংতাংকে সু পেন আর্নিবাং ইঞ্জির বমসি নাংজুম বমলো লাপেন আনপার্টা গ্লোবেল ওয়ার্মিং পেন কে ক্লাং মেমে আকিসুং আং আংকিলিত পেন বতর বোকান নাংকাচেলার বয় লাকে আংতাংকে সু লংলে কে ক্রেং মেন মেন টোমন কেথে লাপেন আরবে কেথে কেথেদুং হেরাই কেক্লো হে হুই হেলো মারাত মারিং আপি আন্তা আংতাং কেসু কে প্রেক বম আজক নাংবির বম্পো লাপেন আনপার্টা সাই চুতিকি পেন সক সাং কেলং পন কেজুম পন বম আজক তা মুনিত আতুম কেবে জামজি আংরিং দো পিরথে আদাং লংলে আরলো কেদো আকৈলা জাংথু ফসিল ফুয়েল চেথর লাবলো পুলোতে লাবাংসো পেন আংতাং কেসুজিকে আন্টার্কটিকা আথাক কাতালম চেন আহেরাই আংক্লিং আন্তা পাংজির

এপো বংশপেনা জগতালু আলং ফুট ফারোহিনী আন আথা কেবাদ ক্রাকজি আংরিং দল লাপুসন লং কেথে পেন পেনাং আন কেথে কেথে আরং সুপি তা ইংলুম পন এট তাহাইল লাপেন কে বংশ আরং সুপি আলং কেডু আমারাত আতুম আন তা কাচুবোচে সুক্রুং তাহাইল কামাথা পার্শিক দামনাংজি আলাম কে লাপুহেলো ইলিতুম আকাই পেন ইলিতুম কাচুবোচে বম আপিরথে আং বং কিলিনভেট আলং সি ইলিতুম কেথেদুং কাচেপ্রেক মতে ইকোলজিক্যাল ইম্বেলেন্স নাংকেদু পেনাজ নন মালম আসনসন আংথেক নাংক্লাং বমলো লাহাইকে লংকেথে টমন কার্টিং লংলে কাংরাই সুনামি লংলে কে ক্রেং হাই হুই হেলো লাপুসনজং সিনাংডো বম পুলোতে মো আর্নি সি কে ইলিতুম কেডো বম আপেরথেটা বীরদেট তাহাইলো গ্লোবাল ওয়ার্মিং কে পিরথে আদাং কেডো সম্বি পেনসম্বন আখাই আফান ইসি কেথিদুং কাপানো হকদো থেংপিয়া রং হেনলো পিরথে আদাং আলং কার্বন সাইকেল আলং কেথিদুং আ সাইকে ক্ল্যাম পন্ডো থেংপিয়া রং হেনলো পিরথে আতমন আলং পেন কার্বন ডাই অক্সাইড কাংসি পেন কাপেক্লার্থু আবাংলো থেংপি কিপি পেন ইং নাম কেপারু আসাই কে ক্ল্যাম কে আবাং সো আতমন কাপাক্লার আসাই লং কে খাম খে মাতে কাপাতিকুক দুন আসনল ইং নাম কেপারু পেন হেনলো পিরথে আলং ফারু আং বং পেন ফান ইংকরাফো কার্বন আং উই তমন আলং কেপাজুদুন আদুন্থু কে পিরথে আদাং কে অং দুং আমুনিত আফাই নাংকে বাদ পেন্টা গ্লোবাল ওয়ার্মিং আলং সি কেথে দুং কাচেরাবদুন দো কাদো কাবে সিনিং আতমন আলং ফারু আং বং পেন ফান নের কেপ কেপ কার্বন ডাইঅক্সাইড কে কাম কে মুনিত আতুম লংলে পেন কে লং আজাং থু লাপেন কয়লা কাছে থর পেন হেনলো লাপেন ফ্লুর কংলং মাতে ভিহিকল লাপেন কোরা হেম পেন কেলো আমিহি তা আং তাং পাশো বমলো লাপুসন লে দো বম পুলোতে কে অং দুং আথেং পি লাপেন মারাত আপি পিরথে আদাং পেন বীর দেট পো ইলি তুমা হাওয়ারা লং তা বাংসো আ গ্লোবাল ওয়ার্মিং পিরথে আতুম নাংকে সু আজব কাফেরে মেমে আকিসুং নাংদো তাংলো আথেকে লা আরবে নাংকি জুমবম আপর পেন আরবে কে জাং জে পেনটা কাতিকি আরারা তুমা ফান পেনাং আন আকিসুং ফাং বমলো পেরথে আং তাংকে সো লাপেন বাংসো এফ্রাং কাফেরে মিমে কিসুং পেন চেপাজক থেকজি আফান পেরথে আদাং কেডো কাপ্রে কাপ্রে আদেট পেন কে থে কেরে আসংজা আতুম সাইফু মাতে লা এফ্রাং গে ভাঙজিলাং আকিসুং পেন চেপাজক পন থেকজি আফান পুরা কেদামতাং ফারুক্রে সিরকেব্রা সিরকেব কেব্রা ট্রক্সি আনিং কানাহুত কিয়োটো পু আডেট আলং চিংরুম পেট সি গ্লোবাল ওয়ার্মিং পেন চেপাজক থেকজি আফান ইসি লামদন চেতক পনল আফি বাংসো আলামদন কে কিয়োটো প্রোটোকল পুসি চেথাংল তেবন সে তা নিংকান কেপ লিং দেট আফি তা থাংনাথ কিচুন পন থেক পন লংলে দেটল লাসি লামদন কা চেতক দেট আতুম বাংসো আকিসুং আলাম আপুথা কামাথা পার্শিক দাম থেক লং লে দেটল এসন কাফেরে মিমে কে ইলিতুম আপেরথে আংকাং নাংকে কমচেন আতমন আংতাং কেসু কে বাদ পেনাজক আসনসন তমন লাপেন লাং পেন কেমানা কেসু আপিতা নাংক্লাং তাহাইল বাংসো পেন কিথি আবাং তা দু ও তাহাইল লংলে কে ক্রেং তা আনসোসে নাংলি থুপো লাসো পেনাজক কাংচির কেলাং ই পেনটা মুনিত আখাই আফান কেথেদুং আকিসুং নাংক্লাং রক তাহাইপো গ্লোবাল ওয়ার্মিং পেন কাচেপা জগজি আফান এসন কে নাং সৎ আসাই কে থেংপি আরং এ ও নাংপো নামপি নামদুর তা পাংজক ও নাংপো কাদো কাবিয়া মুনি রাতুম তা ইলিতুম আহেম কম হেমরাই আলং কেদো আনামপি রায় কম পনথেক জি আফান বর ই পনভেক নাংপো উর চেহো কে পাতেত আমিহি কাপাবে আফলুর কংলং মাতে আ ভিহিকল সি এ নাংপো লাপেন কে পিরথে আতমন কাপা চেহো মাতে কেপার ওম আমিহি কেলো পন আকর আন ইংকির লাভ নাংপো লাপেন আন পাটা রাত আতুম আফান কে থান কেপারে লাপেন চিরক টক পেন কেপা দু থেকজি আফান ক্রুং চিং সাই আমাই আসন পাদো পন নাংপো লাপেন আন পাটা লাবাং সতমন মাতে আমিহি কার ওম কেপা তেদ লং ও এ দেজি লাপেন গ্লোবাল ওয়ার্মিং কেপাং ডাং ও লং লে দেজি আফান ইলিতুম ফান কেনাং সৎ কে ডেং পন নাংজি আসাই কে লাপুসন হেল এলে তোমা হেম আর লোকাচে থর জাকং আমে হেম কেপার ওম লাপেন কেপাংসাম হান আন কেতুন লাপেন কে জ্বর কে নাম আহেম লাপেন আকেথে কেথে আকর আহেম আলং পেন কেটেট আমিহি পেন উর চেহু কেমান অং নাইল লাসি এলে তুমে সেন মাতে ইংথির এট আমি সিন লাপেন আকর আহেম হৈ হুই এনলোতে

0: te printa pachi ho ave. Fossil fuel puke long le arlo ke long ajang thu bangsu angbom pen carbon dioxide apai ke ongnai ke koila lo. Lasi koila pen kapareng akorahem an ington et nangpo. Nampi namdur ke pavir bom pen ke phang okilit lapen botor bokan kachilar ta global warming ang theklo. Lasi ilitu matha parsik ponra ansu se thengpi theng prang era pangjok nangpo. Nuclear aja kong pen ke urcheho lapen tomon kar om ke tet ing arpik. Lasi bangso aja kong ilitum chere chadra enpon thek pulote aledo o. Te bonse ta lapen ka phere meme ta thetan. Carbon and zero carbon technologies lake akimi a technology mate asiring pen tomon te print kapachehu un atomon lake carbon a gas kepajum mate kepang ar asiring selam ponthek pulote global emissions mate pirthe angkang pen urchehu tomon kar om ta penang an an kepajum unji kepa phrang mate keplang adet mate develop lapen kepa phi nai mate least develop adet atum pierthe atomon te prin kapachehu along lapen angtang ke paso global warming pen botor bokan kachelar akisung nangke do along pregjam kacherab dundo lapen lahai ader atum ame thang ke claim ponangji asai lapen arputa nang pregjam asondo bangso asai mesen pen ke pachun unji mate botor bokan nangachelar bom ason kisung pen jogwan thekji aphan kadu kave adet amoniratum cherap cheto ponvek nangji lapen ke plang adetatum kidu kepa phihup adet atum aphan kenang sot dihin akera pivek nangji lapulote kepa phihup adetatum ta mesen asiring mate machines ba technology en longpo lapen carbon dioxide a gas ang uita ing ar bompo kepa jutsi alam the lapu hello ইলিতুম নন লা গ্লোবেল ওয়ার্মিং মতে পিরথে আংতাং কে সু কে আনিংকানবাং নাংবাদ বোম আসনলো লাসিলা সু পেন কাছেপা জগ জি আবিদি ইলিতুম চিরি মেক নাংপো লাপেনজং সিকাডো কাভিয়া পিরথে আদের দো আনচেরাপ চেতো আংতাং কে সু খাং দুন্দে মতে পাজুম থেকথে পুলোতে মোলাবাংসো আকে সু কে ফেরে মেমে আং আং আন লেরকপো লাসো আজক তালু আলাং কে থে লাপেন তোমন কার ওম কে জাপ কিচুং পেন কে ফাং অক আং আং কিলিত পেন কেসো আবুর নাং কে ক্লাং পেন কাপ্রে কাপ্রে আকিসুং পেন চেপা জক থেকজি কে ইলিতুম আলং রিতিন আলং জুং জুং পেন আসন সন আসাই পি কে দেং পন নাংজিদ নিংদুক মেমে আলাম কে বাংসু পিরঠে আদাং বতর বোকান কাছেলার পেন কিসুং কে ফু মেমে নেয় জি কে লাকে পাপা হিহুপ আদেত মাতে লিস্ট ডেভেলপ কান্ট্রিস আলং কেতু কিডু কে লাক আরাত লাপেন কেমারাতা আদেত আতুম লাসি লাকে প্লাংতাং পেন কাচিং থুর টাং আদেত ডেভেলপ কান্ট্রিস আতুম প্রাবজিন পেন বাংসু আকিসুং পেন কে জোকওয়ান আফান জাপন রা কে ফাফি হুব আদেত আতুম আফান দিহীন লাপেন টেকনিক্যাল হেল্প মাতে আকেরাপ মেসেন আকর কি কিম কেরাং থেকজি আফান আকেরাপ পিদুন ভেক নাইজি
1: লাপানা পর নাং লিতুম প্রণব তারাং আলামজির পিরঠে আংতাং কার অম্ব বাংসুয়া পুঠাক লামজির আর্জলং তাংল লামজির কার্জলং লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কার্বিং ডেং কেবাং মিডিয়াম ওয়েব পেন মিটার ফারুক পিরা ক্রি সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাইন করা সির ক্যাপলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ল আদুন্ধ আং দেং দাম দিয়া প্রাং পিনাপ কার ভিং দেং আলং কুপি পিসি কিরত কে পার জুপনিক জিমা চাথানিক সেনাং পেনাপ কে আরু নি ফাই ক্রেসির কে দুর্মি আনি কার ভিং দেং আলং পেনা প্রাং সি বিরতার জুগ লং প আদুন্ধ সারলাম থে লাপেন লু নাং দেং আলং চম্পা মিলিক পি জেকুলিন তেরন পি লিন্দক রং হাং লাপেন দেউরি রং পি গিলুন আসনসন আলুঞ্জির আর জুগ লং প লাপেন পিনাপ সাং পিমারং দেং আলং লামকান আর্জিক লংপ কেনাং সট কাপাচিনিয়া লামথে আর্জিক থা আরু আচিকলু নিফাই ক্রি সিরকেপ আনি অজয় কুমার বরা পেন কেতক লাপেন কার্বি ফিল্ম সোসাইটি পেন কাজেপার জানপন কার্বি আখে আনক বিপি রংফারপি রংপি আলামকান নীলিতুম লাদাক আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন ইরুই পেন এফং মাতে দুর্মি আনি নিকে রদ কাপার জুপন ইং ডেং নের কেপ আর জুক লংপো লাসি।

0: duma ke e oge pranaphan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo monta muniratum nonputa duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang ok pranche pe messenji pulo tangte duma ason anpen che pahelo na ji duma ke mong কেচো লাপেন কাহেনত পেন ইং ফর এলাং জয় ইং হুয়ারলো এ হাম্বিয়া লংতা ক্যান্সার কে সো লং থে দুমা কে মং আমিহি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনো ইডাকচে লাসি হিথি কুলাত মোটর কারিয়ারলো লাপেন মনিত কাচিংলুম আলং দুমা মং মে দেট নাই যে ওসো কাচো পাথে আসার পিমার আতুমা ফান দুমা পাচুছে দেড় নাইজি লাপেন মং মে দেড় নাইজি কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা ভে দেডসি আকেমে আর তা কাবে দেড় আও সোমার তুমা ফান দুমা পাচু লাপেন পামং লং লে দেড় নাইজি নেইচি বি একটা ইলিলে দুমা আফান কেচো কালি বনতা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচুম আফানলে ইলি মে কাপেচো কালি বনতা দুমা সি এফান মে এ কাপেচো
1: পথনা দুন্ধু লোন বানাং দেঙা লংপেন লুঞ্জের আর্জেক সেনাং কেলুঞ্জি লংকিরি ইংটি কাঠার আলোনালাম থে নেরলু চিতিম তিলি রং ততাংতে লংকিরি ইংটি কাঠার কেলোনা লুঞ্জের আর্জেক সেনাং

লোন বানাং দেং আলং লংকিরি ইংটি কাঠার কিলোনা লুঞ্জির আর্জলং তাকল ফুটত লোন বানাং দেং আলং পেন লুঞ্জির আর্জেক সেনাং কিলুঞ্জি পখিলা লিখেপি আলোনালাম থে তালো আলাং বি হেলো কারণক নাই।

0: এনকা লরু পেলাই দিও, লরুদাল পেলাই দিয়ার লগে লগে মাথা তল করে দে, দেওয়ার পিছিয়ে দরাখ লাগাও। মোর আছে আপনার মানে দেখাও, মানে ভিডিও আছে, মানে এবার মহেদি অকল মহেদি মাতি মুয়ে মুয়ে হেঁটি করছো,
1: মহেদি করছে,
0: মহেদি মাতি মুয়ে মুয়ে হেঁটি
1: করছো। মহল কোর পর আনিলে?
0: মহল ভাড়াত আনিছো।
1: কেনেকুৱা ভাড়া লয় মহর?
0: ভাড়া আপনার এক বিঘা মাটিত আপনার 300 দিব লাগে।
1: তার মানে ট্রাক্টরের ভাড়া মহর ভাড়া একে সমানে? প্রায়
0: একে সমানে। কষ্ট হয়, কষ্ট করলো ভালকে হেই করলি আর খেতে, তা মানে হেরি নয় আর লস নয়, মানে নিজে লাগি থাকবে লোক। কিছু মানে খেতি করে খেতি পিছ দিয়ে, সেইখান খেতির কোনো কাম নাই।
1: এটা আপনার আপনি ধরো যুব, আপনার বেশি বয়স হওয়া নাই এটা, হয় না?
0: মোর এটা বয়স 43
1: বেশি বয়স নয়, 43 বছর আপনার। তা আপনার লগর যে সকল আছে যুবক, তেওঁলোকৰ খেতি লাগছে না বাৰু?
0: মোর লগর গোটাইকেইটাই খেতি করে মোটামুটি। আমি এনেকে আলোচনা করে খেতি করার এটা হেৰি লৈছো। এবার আর আমি 10 লোরা লগ লাগি আছো, তারমানে প্রায় এই বড় ধান তো আমি তারমানে ইটার পা প্রসেস করে আছো, মোটামুটি 200 বিঘা মান করিম বলে তারমানে এটা আমার আলোচনা চলি আছে। এটা কি হয় না জানো, আর বতর বা সময় হেই কব এই কথা।
1: আমার দেখেছো আপনার যেটা আমার সামাজিক মাধ্যম, তাতে আপনার নিজের ভিডিও দিছে নয় জানো, সামাজিক মাধ্যমত মহেদি আপনি মাটি সহায় আছে, মাটি সহায় আছে, পানি পানি দিয়ার কিবা দিগদার হচ্ছে না? বরষুণ পানি
0: মেশিনেদি করে আছে,
1: মেশিনেদি পানি দিছে,
0: মেশিন লগাইছে, লগাই ফেলে মানে অনেক করে আছে।
1: এই যে আপনি একটা ভিডিও হি করলেন, নিজে তৈরি করে পেলে আপনি সোশ্যাল মিডিয়াত বা আমার সামাজিক মাধ্যমত দিছে, সেটা তো আনন্দের কথা নয় জানো?
0: সেটা তো একটা নিজের গৌরব। এনেকা কাম আজির যুগত দেখা চামে করব নয়, আমি যেটা কাম করো রাতেপা কোদাল খান পথর যাবা বহুত লড়াই খা নকরে, সেইটো এটা কথা। মানুষ কোদাল কোদাল খাইব, আজিকালি লড়াই তো পথারত কোদাল মারিব নয়। আমি কিন্তু এতিয়াও সমানে কামলা কামলা কামলা বলে আমি নকাও কোনোদিন। আমি একচুয়ালি নিজের ঘরের মানুষদের ব্যবহার করো, যি দুই চারটা কাম করা মানুষ রাখো, খাওয়া লওয়া একেলগে বহি খাম, যদি পথারত খাইছো পথারত একেলগে, ঘরতে একেলগে খাম। আমি কামলা কোনোদিন কামলা বলে ব্যবহার নকরলাম, সেইটো নাই। সি কাম করে মানুষ খাব না পাই ফেলে কাম করে, পয়সাও আমি গধূলি যদি পয়সা দিব নোৱাৰো, মানে কাম করা মানুষ আমার তো তারমানে মানে তো সরুর পাই নিয়ম, তারমানে মানুষ যদি কাম করে আপনি গধূলি পয়সাটা দিলে গার ফাগার মরে বলে কয়, যদি নিদিয়ে একো নকায় কিন্তু বেয়া লাগে অল্পমান, লড়া ছোৱালী গেলে কিবা এটা তো কিবা এটা কিনে নিব লাগবে। গতি সেইকাৰণে মই পইচা হাতত লৈয়ে কামলা লগাই নাই, কিন্তু কামলা নালাগে।
1: সেইটো এটা বৰ আপুনি বৰ মানে প্ৰয়োজনীয় কথা ক'লে, যিসকলে ধৰক আপোনাৰ কাম কৰা মানুহ নিজে ৰাখে নিজৰ খেতি পথাৰত, তেওঁলোকে কাম কৰে, তেওঁলোকে যিখিনি মাননি সেইখিনি সময়মতে সন্ধিয়া দিব পাৰিলে ভাল,
0: সন্ধিয়া দিব পাৰিলে খুবেই ভাল আনন্দ। সিহঁতৰ ল'ৰা ছোৱালী কিবা দুটা আহিব, কিবা এটা খোৱা বস্তু আনিব, পইচাটো নাপালেতো নানে, পইচা দিয়াৰ পিছত সিহঁতেও বজাৰ কৰি নিব, আৰাম পাই শান্তি পাব। সেইকাৰণে মই কামলা লগালে গধূলি পইচা এটা মানে ৰেডি, মই
1: ইউৰিয়াটো
0: দিয়া যায় গছডাল অলপ শক্তি পাবৰ কাৰণে, বাকী আপোনাৰ পটাছ সুপাৰটো সিয়াৰো কাম কৰে আৰু ডিএপিটো ফলৰ কাম কৰে। সেই হিচাপে পৰিমাণ আমাৰ ইয়াত অলপ বেছিকে দিয়া যায়, পাৰ বিঘাত ইউৰিয়া মোটামুটি 25 কেজিমানকৈ দিয়া যায়, ডিএপি 10 কেজিমানকৈ দিয়া যায়, আৰু এই চুপাৰে পটাছে মিলি পেলাই 5 কেজিমানকৈ দিয়া যায়।
1: আটাইবিলাকে এই ধৰণে ব্যৱহাৰ কৰিছেনে?
0: আটাইবিলাকে কৰে, আমাৰ ইয়াত তাৰমানে সাৰ দিবই লাগিব, গোটেইগিলাই এনেকুৱা ব্যৱহাৰ কৰে।
1: এনে জৈৱিক সাৰৰ ব্যৱস্থা অসমৰ নাই নেকি?
0: নাই নাই।
1: ৰবি শস্যত আপুনি জৈৱিক সাৰ দিব পাৰে?
0: ৰবি শস্যত মই একচুৱেলি সিমান সাৰ ব্যৱহাৰ নকৰোঁ, আমি বিক্ৰী বাকলি বৰ বেছি নকৰোঁ, ঘৰুৱা হিচাপে কৰোঁ, গোবৰ সাৰে ব্যৱহাৰ কৰোঁ। গোবৰ অলপ স্বাস্থ্য বেয়া হৈ হ'লেও খাই মজা আছে, সেইটো সেইকাৰণে আমি সেনেকৈ কৰোঁ। বাকী মোৰ ওচৰত যিগিলাখানে কৰে সাৰ মাৰে বহুত, দেখাত ভাল দেখে, কিন্তু এই বস্তুটো নেক্সট দিনা আপনার পানি ওলাই যাবে, ডিসকালার হয়। আমার এই বস্তু দেখার ডিসকালার হলে খাই মজা আছে।
1: বাকি আপনি যেখানে ধান উৎপাদন করে এখন বাজারখন কত আপনার কিমান দূর?
0: চৰকাৰতকে আমি 40 টকা কম পাইছো, তাৰমানে ইয়াতে ভাড়া চাৰা মেকআপ কৰি আনতে মিলাই লৈছে, 40 টকাকৈ কম দিছে, বা আমি বেচবা নিয়া নাই আৰু বজাৰত নিলে আমাৰ সেইটো খৰচ হ'ব,
1: সেইকাৰণে
0: মিলাই পেলাই ইয়াতে ঘৰতে দি দিছো।

0: এবার ইয়াতে দিছি প্রায় দুঘামান দিছি, মই যুগি মিলি হিসাব করে দিছি ঘরপাই দিছি। এনে বাকি বেচা চেচা আমার এতে সুবিধা আছে, ব্যাপারী ঘরত আহে মানে তাহলে খেতিটো করা অল্প টান, সেটু কিন্তু আমার কারণে টান নয়, যেহেতু নতুন চাম ওলাইছে ইহতে ইমান কষ্ট পথারত যা মানে রোদ রোদ যিমানে খাব আপনার সিনে নিজের দেহার কারণে ভাল, এক নম্বর কথা। আর রোদুর লোক বরুণত তিতা তো সেই একটা মজা আছে, আমি কিন্তু আপনার শাওন মহা বতরত বরুণত জিকে ভাল পাই, সেইটো আমি বরুণ যিমানে নেতো পথারের পর উঠি না তার মজাতো বেলেগ, যদি কোদাল খান লো হাতত ওলাই যাওয়া পাশে তার মজা আরো বহুত বেলেগ, বরুণ মারি আছে কোদাল চলি আছে কোনো দুঘাগার আহি না পায়। আর এই
1: আপনি তো এটা আপনি ধুনকে ভিডিও বনালে নয় জানো, আর আপনার মনে দেখেছো যে আপনি খুব আনন্দ করে মানে খেতি করলে পেলে খুবই আনন্দিত,
0: পথরের ফটো ভিডিও গোটাই বিলাক আছে।
1: আজরি সময় খেলে কেনে কোথায়
0: আজরি সময় মানে মো বিশেষকে মই কিবা কিবি অল্প সল্প ব্যবহার করো, রাতেপা ফার্স্ট টাইম উঠি গরু ওলাও, তারপর পথর দেবা যায়, আর বাবু এটা আছে মো মাইনা তো হাই সেকেন্ডারি বা ফার্স্ট ইয়ার তাক পিজিত থাকছে মানে, আর বাবুর দুক রাতেপা স্কুল আনা নিয়া করি, আর পথারত যায় পথারত আহি গরু ছাগল সামরি মোর অল্প কিবা ব্যবসায় আছে বাইরে তুলে যায়, আর সাতটা বাজে তাই গরু ছাগলের লগত লাগি যায়। মাইনাটুক পড়া খরচ বহুত লাগা হয়েছে, বাবুটুক খরচ লাগে, অকল খেতি দি মিলা মানে আর সেইখানে অল্প
1: কিবা সামাজিক অনুষ্ঠানের জড়িত নে,
0: সামাজিক অনুষ্ঠানের সময় খুব কম পাও, এনে গাঁত এনে আমি অনুষ্ঠান দুই এটা নিজে করো আর আলোচনা করে ফেলে,
1: কি ধরনের
0: বিহু চিহু এনে কিবা কিবি পাতো আর গাঁত, আর বেলেগ বিশেষ আমি
1: নামঘর আদি
0: নামঘর আদি এনেকে হেৰি করো আর বিশেষ আমার সোমাও নাই, এনেকা খোঁজের খোঁজ মিলে কিবা কে চলি আছে।
1: ধন্যবাদ, আপনি বহুতখিনি কথাই কলে, আপনি আমি আশা করছো আপনার যে কৃষি কর্ম সেটা আপনি আগবাড়ি যাক, আর এই বছর আপনার খুব উৎপাদন খুবই ভাল হোক, আপনি চেষ্টা করিয়ে আছে আপনি আপনার যেখানে
0: আমার কর্ম করা দায়িত্ব ফল দিয়া দায়িত্ব ভগবানের আমার না, আমি
1: এটা আপনি যেখানে প্রয়োজনীয় কথা কলে কেবাটাও অতি গুরুত্বপূর্ণ কথা কইছে, আমি আশা করছি আপনার কথাখিনির পৰা যিসকল আমার কৃষক বন্ধু আছে বা নবপ্রজন্ম আছে তেওঁলোকে নিশ্চয় উৎসাহিত হব আপনার কথাখিনি শুনি, আপনার অশেষ ধন্যবাদ।
2: ইমান পরে শ্রোতা সকলে স্বাবলম্বী কৃষক দিগন্ত দাসের সঙ্গে হওয়া সাক্ষাৎকাৰ শুনিলে, সাক্ষাৎ গ্রহণ করিলে প্রবাল কুমার শর্মায়, অনুষ্ঠানটি হাজোর বিজুলীঘাটত বাণীবদ্ধ করা হল। আমাৰ আজিৰ গয়া শ্ৰোতাৰ অনুষ্ঠানটি ইমানতেই সামৰা হ'ল। কংকিতা ভৰদ্বাজৰ সহযোগত অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা কৰিলে উৎপল বৰাই।
3: শ্ৰোতাসকলে আমাৰ অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শাখাৰ পৰা। অনুষ্ঠান পৰিচিতি।

কিছুমান গট আছে নেকি সেই কথাটো আমি ইয়াত আলোচনা কৰিম। আমি এই কথাটোৰে আৰম্ভ কৰোঁ বাৰু। হোৱাট ইজ এ নটিচ? তোমালোকে যদি অভিধানখন চোৱা, তোমালোকৰ নিশ্চয় সকলোৰে অভিধান আছেই। A notice is a short written statement of information or directions that have public importance. অর্থাৎ নোটিস মূলত এক প্রকারের জাননী। Short written statement of information লিখিত হব পারে বা ছপা রূপতো হব পারে। এনে জাননীর ভাষা সরল আর আনুষ্ঠানিক বা ফর্মেল হব লাগে। তোমালোকে জানা যে বেলেগ বেলেগ পরিস্থিতিত আমি ভাষার ব্যবহার বেলেগ করো। যেতিয়া আনুষ্ঠানিক বিষয় এটা কবলগিয়া হয়, ধরে লওয়া প্রধান শিক্ষকলৈ এখন চিঠি লিখিলা, তার যেটো শৈলী সেটো ফর্মেল রাইটিং। তুমি বন্ধুলে লিখা চিঠিখন ইনফর্মেল রাইটিং বা সেমি ফর্মেল রাইটিং। ইয়াত এতিয়া নোটিসর লেখাবিলাক সাধারণত ফর্মেল হব লাগে আর বুঝিবার বাবে অতি সহজ হব লাগে। সেইভাবে এটা সিম্পল ল্যাঙ্গুয়েজ, সরল ভাষা হব। এই জাননী সাধারণত নোটিস বোর্ডত অথবা বাতরি কাকতত ছপা করা হয়। তোমালোক নোটিস বোর্ডত আড়ি দিয়ে ছয়মহিয়া পরীক্ষা কেতিয়া হব বা কিবা এটা বিদ্যালয়ের কিবা অনুষ্ঠান ইত্যাদি বিষয়ের উপর কিবা জাননী দিবলগিয়া হলে নোটিস বোর্ডত তোমালোকে পাবা। নোটিস লিখার মূল কথা কেটামান শুনা হোক, মই থুলমূলকে কৈছো। পরীক্ষা বহিত সাধারণত নোটিস যেটা লেখা হয় বক্স এটা আঁকি লওয়া হয়, চকুত পড়ে আর নোটিস লিখার পর বক্স এটা প্রথমে আঁকি লোক লাগে। তলর রাস্তা এটা নাপাইবা, কি দীঘল কবতো নারা। প্রথমে উপর তিনটা রাস্তা নিলা, বক্সর ভিতর উপর নোটিস শব্দটো ক্যাপিটেলত এন ও টি আই সি ই শব্দটো লিখিব লাগে। নোটিস শব্দটোর ঠিক তলতেই নোটিস লিখার তারিখটো দিব লাগে। তারিখের তলতে নোটিসর শিতান বা হেডিংটো দিব লাগে। এই হেডিংটো এটা ফ্রেজত দিব লাগে, যেনে সিলেকশন টেস্ট এক্সামিনেশন। তোমালোকৰ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে হয়তো দিছে নোটিসখন, যে তোমালোকৰ টেস্ট পরীক্ষার নোটিস এখন দিব খুঁজছে কোন তারিখের পর হব। তেতিয়া তারিখটোর পিছতে বিষয়টো সিলেকশন টেস্ট এক্সামিনেশন। কেতিয়াবা বাতৰি কাকতত ছপা হওয়া যিবিলাক নোটিস দেখিবা তাত রোড ক্লোজার দিয়া হয়, ঠিক হেডিংৰ ঠিক তলতে জাননীখন লিখিব লাগে। জাননীৰ প্রথম বাক্যটো ইট ইজ ফর ইনফরমেশন অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস টেন দ্যাট বুলি আরম্ভ। ইট ইজ ফর ইনফরমেশন অফ দ্য স্টাফ এন্ড স্টুডেন্টস দ্যাট, ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট, এই ধরনের ইট ইজ ফর এই গতরে সাধারণতে নোটিস এটা আরম্ভ করা হয়। দ্বিতীয়তে জাননীখনের মূল বিষয়টো কেনে ধরনে কথাখিনি উপস্থাপন করা হয় বিষয়টো সেই কথাটো মই জানাব খুজিছো। আমি আরম্ভণিতে ইট ইজ ফর ইনফরমেশন অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস টেন বুলি কৈছিলো, সেইটো গত আরম্ভ করা। এতিয়া সেই বাক্যটো আমি টানি লৈ দীঘল কৰি দিব পাৰো। ইট ইজ ফর ইনফরমেশন অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস টেন দ্যাট The selection test exam starts on the 15th November 2022 as per the program given below. Ditiyote tomarko ke enuko notice eta dibo pare je rajohua notice. All roads through Dekiyabari T state will remain closed to the general public for 3 days in first 3 days in October 2022. এইটো ৰাজহুৱা নোটিচ। বাগিচাবিলাকৰ কেতিয়াবা ৰাস্তা বন্ধ কৰা হয়, তেতিয়া এখন ৰাজহুৱা নোটিচ দিয়াটো নিয়ম। এইখন হৈছে তেনেকুৱা ধৰণৰ, ইট ইজ ফৰ ইনফৰমেশ্যন অফ অল কনচাৰ্ণ বুলি কোৱা হয়। নোটিচখন দিয়াৰ পিছত যদি বিদ্যালয়ে দিয়া নোটিচ হয়, তেতিয়া প্ৰিন্সিপাল, টি চি গাৰ্লছ হাইস্কুল বা যি দিছে সেই নোটিচখন তলত থাকিব, বা গাৰ্ডেন মেনেজাৰ ঢেকীয়াবাৰী টি ষ্টেট মৰিয়নি। যদি বাগিচাৰ নোটিচ হয়, কাগজত যেগুলো নোটিস দিয়া হয় তেনেকুৱা ধরনের, যে নোটিসখন দিছে তেওঁৰ বিষয়ে

0: সেই ধরনের তাক চাব পারি। আর ঠান্ডা দিনের সিজন বলে কয় যে মৌমাখির কারণে সেইটুত যথেষ্ট খাদ্যও থাকে,
1: আরম্ভ করে
0: সুন্দর কামও করে, আর ব্যস্ততা বহুত থাকে। সেইকারণে আমি ঠান্ডার দিনত ইমান বিশেষ মাত্র সময়মতে যদি বাকসত আমি মৌ পুহিছো, সেই বাকসটো সময়মতে নিরীক্ষণ করাটো অতিকৈ জরুরি।
1: খেমরাজ ডাঙরী, আর একটা কথা জানাব নাকি, মানে মৌমাখির জীবনকাল বিষয়ে, কিমান দিনলৈ জিয়াই থাকে, বা কেতিয়াবা এনেকুৱাও হয় নাকি বলে মৌমাখি পরিমাণত কমি যোৱা আপুনি দেখিছে?
0: হয়, নিশ্চয়কৈ মৌমাখি বারিষা সময়ত, বারিষার সময়ত মৌমাখি চারির পৰা ছয় সপ্তাহলৈ জিয়াই থাকে গরমের দিনত। আর ঠান্ডার দিনত, যেটা ঠান্ডা পড়ে ঠান্ডার দিনত চারির পৰা ছয় মাহলৈকে বাঁচি থাকে। আর কুইনজনী, রানীজনী দুইর পৰা পাঁচ বছরলৈকে জিয়াই থাকে। আর মতা মৌ বলে কয় যে ড্রোন বলে কো আমি, একর পৰা দুই মাহলৈকে জিয়াই থাকে, তারপর নিজে মরি যায়।
1: এটা রানী বলে যে কৈছে আপনি দুই বছর পৰা পাঁচ বছর পর্যন্ত জিয়াই থাকে, সুকিয়া হয় নাকি?
0: দেখাত সুকিয়াই হয়, অল্প সব মৌমাখিতকৈ অল্প বেলেগ, ডাঙর, অল্প দীঘল, রানী হয় যেতিয়া, রানী টাইপের, রানী নিচিনাই দেখে,
1: রানী নিচিনাই
0: আমি তেনেকে দেখো, রানীয়ে দেখো। তো ইমান গোটেই কলোনি বিলাক তেওর হিসাবতে চলাই লই গিয়ে আছে। তো রানীজনী তিন বছরলৈকে তো কাম করে, আর তিন বছরলৈকে রানীজনী সুন্দর কাম করায়
1: করি,
0: কিন্তু তিন বছর পার হওয়ার পিছত অল্প বয়স হয়ে যায়, কাম কমি আহে,
2: কাম মানে কণী পড়া,
0: কণী পড়া কাম নোৱাৰা হয় লাষ্ট, লাহে লাহে বয়স বাড়ি যাওয়ার পিছত যেনেকৈ মানুষের হয় ঠিক তেনেকৈ ব্যবস্থা মরি যায়।
1: হয়, যেতিয়া রানী রানীজনী নোহোৱা হৈ যায়, মৰি যায়, তেতিয়া বেলেগ রানী আহে নে কি হয়? তেতিয়া চাকখনে সলাবলগীয়া
0: হয়। মৌমাখি এটা কবলৈ গলে এটা এটো নেচারেল হয়, মৌমাখি যেতিয়া এটা বাকসত আছে তার সময় হওয়ার পিছত ভাগ হয়ে যায়, এটো নেচারেলি।
2: এই রানী মৌ, রানী মৌমাখিজনীর কথা ওলাই আছে, গতিকে রানী মৌ বয়স হওয়ার লগে লগে এটু কোৱা হৈছে যে কণী পাৰিবলে অপারক হয়ে যায়, আর তেতিয়া কি করে ভাবে যে মই সন্যাস ধর্ম লব লাগে, আর এওঁলোকে নিজে এতিয়া চলিব, মই আঁতৰি যাওঁ। তে কি হয় সেই ক্ষেত্রত আকৌ দুটামান কর্মী মৌ বা মতা মৌয়ে ভাবিব, এই রানীগৰাকী আমাক ইমান দিন রাখি থাকি আমাক চালে, গতিকে তেওঁক অকলে যাব দিম নে, গতিকে কেইটামানে ভাগ হৈ পেলাই সেই ৰাণী মৌজনীৰ লগত গুচি যায়। তাৰপিছত কি হয়, এতিয়া এওঁলোককতো নতুন ৰাণী এজনী লাগিব, গতিকে এই বুঢ়ী ৰাণীজনীয়ে আচলতে দি থৈ যায়, আদেশ দি থৈ যায় যে তহঁতি নতুন ৰাণী বনা, গতিকে সেই নতুন ৰাণীৰ কাৰণে এটা নবনায়, মানে কোষত কণী নাপাৰে, কেইবাটাও কণী পাৰে, প্ৰথমতে মতা মৌৰ কোষ বনায়, মতা মৌ তাত উৎপন্ন কৰে, মতা মৌখিনি মৌমাখি যেতিয়া ওলাই আহে তেতিয়াই ৰাণী মৌমাখি উৎপাদন কৰিবৰ কাৰণে প্ৰস্তুতি চলায়। এতিয়া ৰাণীৰ কাৰণে কেইবাকেও কেণ্ডিডেট থাকে বুলি ক'ব লাগিব, এতিয়া তাৰে সেইকেইটাক রয়েল জেলিটো খুৱাই থাকে, আর খুওয়ার পাছত যিগৰাকী ৰাণীয়ে আগতে ওলাই আহিব পাৰে সেই কুখৰ পৰা, সেই ৰাণীজনীয়ে আকৌ বাকীখিনিক আদেশ দিয়ে যে মই ৰাণী হৈ গলো তহঁতৰ, গতিকে আৰু বেলেগ ৰাণীৰ প্ৰয়োজন নাই, বাকীকেইটাক নষ্ট কৰি দিয়ে, গতিকে নিজে ৰাণী হৈ যায়, ৰাণী হোৱাৰ পাছত সেই শাসন চলায়, গতিকে এনেকৈ চলি থাকে। আৰু এই ৰয়েল জেলিটোৱে আমি আকৌ মানুহে কি কৰিব পাৰোঁ, তাৰ পৰা সংগ্ৰহ কৰি ব্যৱসায়িক ভিত্তিত বিক্ৰী কৰিব পাৰোঁ, চৰা দামত পোৱা যায়, আৰু এইটো কস্মেটিক্স বা ফাৰ্মাচিউটিকেলত ব্যৱহাৰ হয়।
1: আচলতে কথাবিলাক, মৌমাখিৰ কথাবিলাক খুব সাধু কথাৰ নিচিনা শুনিবলৈ খুব আকৰ্ষণীয়। এতিয়া আমাৰ অনুষ্ঠান সামৰণিৰ ফালেও আমি আগবাঢ়িছোঁ, এতিয়া গোটেই কথাখিনি পাতি আমি দেখিলোঁ যে প্ৰথম কথা হ'ল জলবায়ু, হয়নে? জলবায়ু খুব নিৰ্মল হ'ব লাগিব, ওচৰে পাজৰে ক'তো ইটা ভাটা, চাহ বাগান, কীটনাশক দ্ৰব্যৰ ব্যৱহাৰ, বায়ুমণ্ডল প্ৰদূষিত হৈ থকা সেই ধৰণৰ বাতাৱৰণ থাকিলে মৌ পালনটো আচলতে সম্ভৱ নহয়। কোনোবাই যদি কৰিব খোজেও তেতিয়াহ'লে হয়তো আধাতে বন্ধ কৰিব লাগিব। গতিকে একেবাৰে শেষত ইয়াৰ আৰ্থিক দিশৰ প্ৰতি আকৰ্ষিত হোৱাকে কৃষকসকললৈ কি বাৰ্তা আগবঢ়াব সামৰণিত?
2: মই এইটোৱে ক'ম, সকলোৱে যিসকলে খেতি কৰি আছে বা খেতি কৰা নাই কিন্তু মৌ পালনৰ ক্ষেত্ৰত আগ্ৰহী, সকলোৱে আগবাঢ়ি হওক, ছাত্ৰ ছাত্ৰী হওক, নিবনুৱা হওক বা কৰ্মত জড়িত হৈ থকা হওক, সকলোৱে মৌ পালন কৰিব পাৰোঁ। আমি নিজৰ পৰিৱেশৰ কাৰণে বা আমাৰ নিজৰ স্বাস্থ্যৰ কাৰণে, নিজৰ জীৱন নিৰ্বাহৰ কাৰণে আমি মৌ পালন কৰাটো দৰকাৰ। আৰু যিহেতু আমি গম পালোঁ যে মৌ পালনৰ ক্ষেত্ৰত আমি

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথাটো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: তাত কি হয়
1: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকল বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: শ্রোতাসকলে আমার আকৌ শুনোৱা হক অনুষ্ঠানটি শুনি আছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু শাখার পৰা নির্মল প্রভা বৰদলৈ রচিত এটি গীতেৰে অনুষ্ঠানত এইবাৰ মনীষা হাজৰিকা

0: এতিয়া এই ভাইরাসটো বিশেষকৈ হল যে আপনার যদি জিয়াই থাকিব হয় বা অ্যাক্টিভ হয়ে থাকিব লাগে, দ্যাট ইট নিডস হিউম্যান বডি, মানুষের দেহত থাকলে সেই জিয়াই থাকিব, মানুষের দেহর পর যদি আঁতরি যায় নয় অটোমেটিকলি ডেস্ট্রয় হয়ে যায় উইদিন সে 40 seconds. ফর এক্সাম্পল যদি ভাবি লোক যে মূর গাত বলে এইচ আই ভি আছে আর মোক একটা মহে কামুড়লে, সো মহে মানে তেজ শুহিলে, সেই তেজখিনিত সাধারণত আমি ভাবো যে ইয়াস এইচ আই ভি ভাইরাস থাকিব, কিন্তু সেই তেজখিনি বর্তমান কার গাত আছে, একটা জন্তুর গাত, তাতে আপনার ভাইরাসটি অ্যাক্টিভ হয়ে না থাকে, ভাইরাস গেটস ডিস্ট্রয়েড অটোমেটিক্যালি। এটা এই ভাইরাসটি হল যে যদি ভাবি লোক আপনার গাত যদি থাকে কি হয় যে লাহে লাহে লাহে লাহে আপনার যখন ইমিউনিটি পাওয়ার আছে, ওকে, যখন আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে, সেই ক্ষমতা একদম ধ্বংস করে পেলায় বলে কব পারি, বা নাইকিয়া করে পেলায় বা ধ্বংস করে পেলায়। সো আপনার যদি ইমিউনিটি না থাকে, আপনি কেবল সর সুরা কাহ সর্দি জ্বর আপনার কারণে ডর বস্তু হব, আপনি হয়তো হেভি ডোজ অ্যান্টিবায়োটিক লবলাত পড়ি পড়ে। সো এইটাই কারণ যে আপনার এইচ আই ভিত মানুষ নমরে, কিন্তু এইচ আই ভিত থাকার কারণে আপনার গার ইমিউনিটি কমি যায়, কমি যাওয়ার পিছত কি হয় যে আপনি অ্যাকচুয়ালি সংগ্রহ করেছে কাহ সর্দি ভাইরাল ইনফেকশন বা আপনার নিমোনিয়া, যেটা আপনি সংগ্রহ করব তাক কব একোয়ার্ড বলে। সো ইউ হ্যাভ একোয়ার্ড সামথিং বিকজ অফ পুয়ার ইমিউনিটি, সেইটোর ফুল ফর্ম হল একোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রম। কিন্তু সাধারণত আমি যে কো আমার এইডস বলে কোনো ব্যাপারে নাই, আপনার হয়তো কিনা নিমোনিয়া হব বা লুজ মোশন হব, ডিসেন্ট্রি ডায়রিয়া যিনি আমি কো, বা আপনার টিউবারকুলোসিস হব, এইকেইটা যদি একেলগে হব নহয় আপনার বিছনাত পেলাই দিব, পেলাই দি পেলে আপনার সেইকেইটা বেমারে আপনার মাই পেলাব, বেলেগ একো নাই। কিন্তু এইকেইটা বেমার যেটা কথা মই কৈছো, এইকেইটা ইজিলি কিউরেবল বেমার হয়, এইচ আই ভি ইজ নট কিউরেবল,
1: সহজে তাক আমি কিউর কৰিব পাৰো।
0: আমার এটা উদ্দেশ্য এইটো যে যদি কাবার গা যদি এইচ আই ভি ভাইরাস সোমাই যায়, বেলেগ একো নাই, এজ পার ন্যাশনাল প্রোটোকল টেস্ট এন্ড ট্রিট পলিসি যোনটো আমার আছে, কোনবা যদি ধরা পড়েছে তেখেত এইচ আই ভি পজিটিভ, তেখেতক ইমিডিয়েটলি আমি মেডিসিন আরম্ভ করে দিই। সো মেডিসিন মানে কেনেকুয়া, আমি দিও অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি মেডিসিন,
1: আমি মানব সূর্যদ আমি থেরাপির বিষয়ে পাতিম, মেডিসিন তো আমি পাছত পাতিম, আগত আমি এইচ আই ভি এইচক আগু অল্প ভালকে জানিব খুঁজছো। এটা তো আপনি সেই কথাটা কলে যে ভাইরাসটি সোমালেহে বেমারটা হব, বা বেমার বলে একো কথা নাই, আন বেমারত মানুষজন আক্রান্ত হব যেহেতু তেখেতের রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে, এটা বিয়পে কেনেকে, এই কথাটা কেনেকে, এই ভাইরাসটি এজনের গার পর আনজনলৈ কেনেকে আহে,
0: এই ভাইরাসটি বিয়পার আমার যেটা সার্টিফাইড কারণ আমার অফিসিয়ালি আছে এজ পার ডিক্লেরেশন, আমার চারিটা কারণে মূল কারণ পাওয়া গেছে। এটা হল আপনি যদি এজনকে অধিক মানুষ লগত যৌন সম্পর্ক করে তাক উইদাউট এনি প্রটেকশন, মানে যৌন সম্পর্ক করার কোনো প্রবলেম নাই, কিন্তু যদি আপনি একো প্রটেক্টিভ মেজার্স নলয় পেলায়, কন্ডম নলয় পেলায় যদি কারবার যদি সম্পর্ক রাখে, তেতিয়া ইয়েস পসিবিলিটিজ আর দেয়ার দ্যাট ইউ মে গেট ইনফেক্টেড।
2: কিন্তু এটা কথা আছে, মানে যেটা মাল্টিপল সেক্স হয় বা যেটা মানে ধর বহুগামী সেই লগত সম্পর্ক হয়, কোনবা এজন আক্রান্ত থাকিব লাগিব, আক্রান্ত ব্যক্তির লগত যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নলওয়াকে সম্পর্কটো হয়, তেতিয়া মানে ট্রান্সমিশনটো হওয়ার আশঙ্কাটো বেশি থাকে।
0: আর এনে আমার রেকর্ডস মতে আমার যোনটো কোয়ান্টাম দিয়া আছে হিসাবে থ্রু ট্রান্সমিশন থ্রু সেক্স ইজ 0.03%, ইমানে কম,
1: চারিটা আছে, বাকি কেটা
0: এটা হেতু। দুই নম্বর হল যে আপনি যদি ব্লাড ট্রান্সফিউজ করে, যদি ব্লাড লয় মানে ফ্রম এনি লাইসেন্স ব্লাড ব্যাংক পালালে আপনি সুরক্ষিত, মানে কি হয় সাপোজ মই যদি ব্লাড ডোনেট করো, আই এম সাপোজ টু ডোনেট ইন অনলি ইন এ লাইসেন্স ব্লাড ব্যাংক অনলি, বিকজ ব্লাড ব্যাংকর দায়িত্ব হয় যে বিফোর দে গিভ দিস ব্লাড টু সামবডি এলস, ইট ইজ দে রেসপন্সিবিলিটি দে শুড টেস্ট ইট, পাসা টেস্ট করে এইচ আই ভি হেপাটাইটিস বি সি ম্যালেরিয়া এন্ড ডায়াবেটিস, এই পাঁচটা টেস্ট করে পেলায় যদি পাঁচটা টেস্ট নেগেটিভ হয় তেতিয়াহে বেলেগক ইনফিউজ করে। কিন্তু যদি আপনি বোলে প্রফেশনাল ডোনার হব লৈছে বা মনে মনে লৈছে উইদাউট এনি কাইন্ড অফ কনসেন্ট, উইদাউট এনি গভর্নমেন্ট এপ্রুভেল, তেতিয়া কি হয় যে সেই মানুষজনের গাত কি বেমার আছে কোনো না জানে, ডিরেক্টলি ইনফিউজ করে দিয়ে। সো এটা হল আপনার ব্লাড ট্রান্সফিউশন যদি আপনি এনেকা লয়। তিন নম্বর কথাটা আপনার সাপোজ আপনি যদি ড্রাগ মানে এনি কাইন্ড অফ নিডল সিরিঞ্জ আপনি যদি ইউজ করেছে, হুইচ ইজ লাইক ইউজ নিডল সিরিঞ্জ, ভারতবর্ষত আসলে যে আপনার যখন আমার নার্স বাইদ আসলে তখন একটা আইনার সিরিঞ্জ লৈছিলে উইথ সেট অফ নিডলস, সো হেনেকে মানে বেজি দিয়া করে। এগেইন গভর্নমেন্ট ফাউন্ড দ্যাট ওকে ওয়েন দে গো টু দ্য ফিল্ড, তাতে মানে আপনার স্টারলাইজ করা মেশিনারি না পায় যত কি নিডলস ক্যান বি স্টারলাইজ, সো তেতিয়া গভর্নমেন্টে তেতিয়া ডিসিশন লৈ লৈছিল যে নো ডিসপোজেবল সিরিঞ্জ টু বি ইউজ অনলি, সো সেইটোর পর আমার বহুতখিনি বেমার আমার বাঁচি গল। কিন্তু যখন মানুষ আপনার আমার যেন ড্রাগ ইউজার্স আছে, কিছু ড্রাগ এডিকেশন নাকি মুখরে ললে হেঁতর যিমানখিনি কিক পায় তাতকে তিনিগুণ কিক পায় যেটা তখন ডাইরেক্টলি বেজি দিলে ইনজেক্ট করে লয়। সো

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে।
2: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

0: সংগীবৃন্দৰ সৈতে মমতা ছবিত সেয়া আছিল ৰেকিবুদ্দিন আহমেদ।
1: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরি অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক আইসিইউ আর ইমার্জেন্সি ওটি, চৌব্বিশ ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি 9957568450।
0: শ্রোতাসকলে চিত্রগীত শুনি আছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শাখাৰ পৰা। এইবাৰ শুনো আহক ৰশ্মিৰেখা ছবিৰ এটি গীত।

বনে বনে আজি বনরিয়া ফুলে আজালে আননী বননী বনে বনে আজি বনরিয়া ফুলে আজালে আননী বননী।

0: মাছ পালি
1: কোন ওয়া আপনি দেখুন এইখিনি পালেহি
0: কাউরিয়ে কানো করতেই বিছানা আর পাক এটা মারো পুরনি অভ্যাস তাহানি চাকরি দিনের অভ্যাস রিটায়ারমেন্টর পিছতো অভ্যাস এরা নাই মাছ পালি
1: পালো
0: মাগুর নে কাউই
1: মাগুর
0: এক কিলোমান হবনে বারো
1: জুখি চা নাই
0: এন্ধারে এন্ধারে ইয়ালে আহ যেন পাইছো
1: যেতিয়া সার পাও তেতিয়া আহ
0: নাই নাই নাই নাই নাই নাই ভাল কাম করা নাই কলে রাতিপুয়া দেওভূত ফুরে অকলে আহিব নাপায়
1: মোর বাবে আপনার বড় দুঃখ নহয়নে
0: মোর কোষত উঠি ডাঙর হওয়া ছোৱালী তই অহ ফুল উঠোতে ফুল পাহত
1: চাও মোর টুটর পাহাত খন আতরাকছন দাইতে
0: ঈশ্বরৰ বিচার শাসন আই বিয়ার 15 দিন পিছতে ঈশ্বরে তোর এই কপালর ফটো মুছিব লাগেনে ভাগ্য মারৰ ঘরলে গুছি আহিলি চাও
1: রব চকু পানি মোহাই মোহাই দেখুন হাতখন মোর গালে আনিছে
0: তোর এই রূপ আয়ো এই মুখখন হাহি ফাটি যাই বুঝছ মুখখন ফাটি যাই
1: চাও এরক আপনি নহয় আন হওয়া হলে মই এতে পরে বন্দাসরত গয়খন দুফার করিল হেতে পিছে আপনি মোর পিতৃ বয়স বলদ আপনি এটা বলদ আজি কেবাদিন ধরে আপনার চাল চলন মই লক্ষ্য করে আছো ঘরত আপনার বিয়া করার তিরতার জনী নাই
0: এই খবরটা এই
1: এতিয়া মই গুটাই বুড়কে কম
0: এই মাই এই মাই খবরটা ও খবরটা ও মা ও
1: হেয়া কোন দাদি হ্যালো লোলা রব তাঁকু মাতু ও কোন দাদি কোন দাদি

0: মনত রাখবি তই বন্দুকের রেঞ্জের ভিতর আস। উইচ ইউ অল দ্য বেস্ট।
1: নরম যাওক, বিপদ আছে, অপহরণ হব এতিয়া।